0: ังให้ยานุหุ่นกันนะเฮียอาตมาอีว่าปีน่าฟ้าจีดีนะสบายกิน
1: โอ้มาเขียนนะสบ
0: ายเต้นวุ่นกัน
1: อะไรเสียนะตัวอีกูยังจะเขียนยังจะเบียดคุณฟอนะว่าคัตเจอกันกินไก่โนมาฮาวดัมไฟเขียนกันอาตมาไฟเขียนกันอะไรบักเองน่าอัตุเสียก็ยาสกาน่าเสนีดีอันนั้นมรุนน่ายาสกาจะเห็นว่าอับอาเสนีเดียบัตรุคินเอกุนาเวลาเกิดโน้ตเอาไปดองเวนคินเอกุนาอีกินค่าเคนโอ control fiscal เดีย control fiscal ลีเนี่ยโน่เหรอเนี่ยโน่ziara uka girno ta ugbedo kin gbedo ziara maka kakadi ayala hekanguki ka yangute yangude yangoneradi aya yaugbete a ayala osawo na hekangu seniri domi danuka ngwedo ogoro no ngo labari o samakite girno ta ogwedo se dia mfalun ko be labari fongo sama ibine kin kase nan kulu yonna haraka pe o ibarano zambe kwasi o ibarano kwasi tere dia igo gbeteno za kwasi na kwasi o dia de npaasi na ẹfọ si ni nse ẹfọ ka ahimamu ogun na abe yo mmadu ka tabata ni ka a heka ki nse di yabara yinyo ẹfọ do se mma kwe jira ka kwe di a to heka kpaasi di se ni di a yano dia konto fiskal li iga fasala na kifoko ki boro se ka tiro ka giri no ta gbedo won gbetero kin jira kaka no gbedo odi maka kaka di ayala heo ka no go seni ka no dongo te ayala o sawo na heka ahima dia you know control fiscal dia iba urubiyan ka konto fiskal bara no sariya wen tilashi foka na adam abara tilashi fono ka sariya na adam tilashi mariko baro he foka abakwe ko nam sariya mo gonu gbeda obini nyene iwe ke ekite ma ba me kulu kuna namo folonku da akweko baro ngu giri noro senite. Dia, baro ke monka asinka ya fotoku. Konto li bara aseno, akinko bara akwe seno hehi no. Domi, baza adon kere kimi no te. Dia, giri noro ta ugbe do wen kao. Akinko bara aseno labari hino no. Domi, kereko heka ahima tedi asu hefo tuku asu hefo zedi he kuluko teno oki giri no pese giri no ru ta ogbe ro sedi kero
0: agona la kai kanu
1: agona la kai kanu nya abara se la abari hinno kase mane efo boro kangu hefo lonkute nya nyosu heka ahima se ni giri no ta ogbe ro sedi nyogo he otuku tuku giri no ta ogbe ro se dia iwen giri no ta gbedo pe o gbedo ko na kin sawa ke so demo abadi ka a hego he kuluba na e ka hima alma boro kai go e falon ku nera asu he ote ka hima dia
0: ya bara
1: e ka la bari bana